0: দিনমাউনি জলমলা ঘামা রাতমাউনি হন জুনা বিশোলে মানেকো নেপাল সুধারনালাই রাজালে সকনে হোনা রাতাকা লাগি শীতল দিনে জুনা দিনকা লাগি ছান ঘামা বিশোলে মানেকো তপভূমি নেপালকা নেতাকো ভয়ে না সত্যি কামা নচাইদা কামকুরা যো জসলে গর্ছ হাম্রো নেপালমা উসলাই সদাই ছ তালি নেপালকো হিতমা সাই সত্যেমা জোহিন্ছ উসলাই চাই দিন রাত গালি চরিকোট দেখি পূর্ব ফরকি হেরদা গৌরী শঙ্কর ইমাল হাসেকো বিশোলে মানেকো তপভূমি নেপালকো সংস্কার র সংরচনা মাসেকো শিরবাট বগি সানো ভাই আউছ আউদা ঠুলো ছতামা কোশি শিবলে শিলোক সাই সত্যে ভনে বাপতমা বনাউনো পর্দৈন মালাই দোষী। হস্ত নমস্কার, এটি ভন্দাই ম শৈলুং এফএম কো আমরো শৈলুং এফএম প্রদীপ সেঞ্চুরিলে মলাই ইয়া মাইকমা চাই বোলনি অবসর দিনু ভয়েকো হুদাখেরি উহাঁহরুকো সিংহ টিমলাই মেরো হৃদয় দেখি নাই নমন গর্ন ভন্ন চাহান্ছু র উহাঁহরুলাই সদা সর্বদা ভগবান শ্রী রাম শ্রী হনুমান দাইনা ভয়ের সদা সর্বদা উহাঁহরুকো রক্ষা ক্ষমা গর্নুহুন্ছ। চরাচর জগৎভরকো ভগবান শ্রী কৃষ্ণ রাধা কৃষ্ণলে চরাচর জগৎভরকো রক্ষা গর্নুহুন্ছ র বিশ্বলে মানেকো হাম্রো তপভূমি ইয়ো মাতৃভূমি নেপাল হাম্রা রাজনীতি দলহরুকা মিত্রজনহরুলে রাজালাই নাই গদ্দিমা খড়া রাখের হাম্রো নেপাল মাতৃভূমি নেপাল র হাম্রো সংস্কার রীতি রিবাজ হাম্রো সংস্কার সংস্কৃতি বচাউনুহুন্ছ ভন্নে মলাই পূর্ণ আত্মদেখি নাই বিশ্বাস ছ। হস্ত নমস্কার।
1: শাশুর শ্বশুরা মাতা পিতালাই